0: Mocht waren, kan de politie nog niet zeggen. En drie Nederlanders, een 57-jarige Fries, een 58-jarige Amsterdammer en een 23-jarige Amsterdamse kwamen om het leven bij de vliegtuigcrash in Duitsland na vertrek van vliegschool Hilversum. Het toestel vertrok maandag om 10:30 en stortte rond 11:30 neer in een veld bij Gederath, net over de Duitse grens. Ooggetuigen zagen het toestel ongebruikelijk laag vliegen. De oorzaak is nog onduidelijk. En dan tot slot het weer. Vanochtend kan in het oosten en noorden plaatselijk mist voorkomen. Elders blijft het overwegend droog met wisselende bewolking en geleidelijke opklaringen vanuit het zuiden. Halverwege de ochtend is de temperatuur zo'n 17 graden. En tot zover het nieuws op Ujala Radio.
1: Ujala Radio voor de allerbeste Bollywood muziek. Bent u ook zo enthousiast? Bel dan met de studio 020 363 0808.
2: मुकेश जी की आवाज़ का मैं बहुत बड़ा फैन हूँ उनकी आवाज़ की विशेषता कि वो जब गाते हैं तो ऐसा लगता है कि कोई बहुत सच्चा ईमानदार भोला भाला आदमी गा रहा है और हर गीत को ऐसे प्यार से गाते थे लगता था कि उनके लिए ही बनाए गए कभी लगता है कि राज कपूर जी मुकेश जी के लिए बने हैं कभी लगता है कि मुकेश जी राज कपूर जी के लिए बने हैं

आजा डूब जाओ तेरी आंखों के ओशियन में, और वो भी स्लो मोशन में. Ja, heerlijke Ghana is dat, hè? De stem van Shreya Ghoshal en Nakash Aziz. Composed by Vishal en Shekhar uit de film Bharat. Met in de hoofdrollen Salman Khan en Disha Patani. Ja, je hoort het. Non-stop mega hits. Damaka Ghana Kesat hier bij de One and Only Ujala Radio. Ja, Amit Jairam Kesat. Heerlijk genieten. Whatever you do, stay with us. Stay with Ujala.